শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13ই অক্টোবর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া সোমবার সকালে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোইয়ারি তাকাশি জানান, উত্তর কোরিয়া দেশটির অভ্যন্তর ভাগ থেকে উত্তর পূর্ব এবং পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো দেশটির পূর্ব উপকূলের নিকটবর্তী জলসীমা ও জাপান সাগরে গিয়ে পড়েছে। তিনি বলেন, সকাল 9:19 দিকে নিক্ষেপ করা প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ প্রায় 20 কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় 220 কিলোমিটার পথ অতিক্রম করে। কোইয়ারি বলেছেন, ধারণা করা হচ্ছে দ্বিতীয়টি সকাল 9:36 দিকে উৎক্ষেপণের পর সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং 910 কিলোমিটারও বেশি পথ পাড়ি দিয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অনিয়মিত গতিপথে উড়ে যাওয়ার সম্ভাবনা সহ বিষয়টি জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্লেষণ করে দেখছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ভূখণ্ড বা দেশটির একান্ত অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। বিমান বা জাহাজের কোনো ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করা যায়নি বলে তিনি আরও উল্লেখ করেন। কোইয়ারি বলেছেন, উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ উত্তর কোরিয়ার ধারাবাহিক কর্মকাণ্ড জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এগুলো জাপানের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি গুরুতর বিষয়। তিনি ব্যাখ্যা করেছেন যে জাপান চীনের বেইজিংয়ে অবস্থিত তার দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ দাখিল করেছে এবং দেশটির সর্বশেষ পদক্ষেপের নিন্দা করেছে। সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে 2 দিনের মধ্যে দ্বিতীয় হামলায় 1 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। রবিবারের এই হামলাটি আগের দিন একই বিমানবন্দরে হওয়া অন্য একটি হামলার পর চালানো হলো, যে ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে যে 12 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হন। হুতিরা রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে। হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রমালিকানাধীন একটি তেল কোম্পানির স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে। পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা বাদে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের ফ্লাইটগুলো নিরাপদ নয় বলে তারা সতর্ক করে দিয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবিলম্বে কার্যকর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা করা হল। উভয় পক্ষই সম্মত হয়েছে, কেউ এটি অমান্য করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে এই ঘোষণাটি তার কাছে সম্পূর্ণ নতুন একটি খবর ছিল। রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত ইউক্রেন, এবং আমরা রাশিয়ার কাছ থেকেও একই প্রস্তুতির প্রত্যাশা করি। তিনি বলেন, জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবে পরিণত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি আরও বলেন যে দুর্ভাগ্যবশত সারাদিন ধরে ইউক্রেনের আকাশ রুশ ড্রোনে ছেয়ে গেছে এবং খার্কিভে জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হয়েছে। রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো হলে ডিজেলে মারাত্মক ঘাটতি দেখা দেবে উল্লেখ করে ইউক্রেনের প্রতি এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর এক বছর পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমে খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং রবিবার ইসরায়েলি গুলিতে এক গর্ভবতী নারী সহ অপর আটজন আহত হয়েছেন। দুই বছর ধরে চলা লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তি পরিকল্পনার আওতায় গত বছর 10ই অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়। তবে হামাস চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে বলে দাবি জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে গত 24 ঘন্টায় 7 জন নিহত হন, ফলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,488 জনে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে 450 জনেরও বেশি নারী ও শিশু। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে, তবে এখনও নিরাপত্তা বা পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে পারেনি। তিনি শান্তি পরিকল্পনায় অগ্রগতি সাধনের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে এই পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে, যার ফলে অগ্রগতির পূর্বাভাস দেওয়া কঠিন। নেপালে আরও একটি ভয়াবহ আকস্মিক বন্যায় 5 জন নিখোঁজ হয়েছেন। নেপালের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ভূমিধসের ফলে মাটি ও বালি জমে একটি নদী অবরুদ্ধ করার পর রবিবার গোর্খা জেলার কেন্দ্রীয় অংশে কাদাধসের ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, পাহাড় বেষ্টিত একটি উপত্যকার মধ্য দিয়ে ঘোলা নদীর জল প্রবল বেগে বয়ে যাচ্ছে, যার ফলে নিকটবর্তী বাসিন্দারা উঁচু স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। নেপালি কর্তৃপক্ষ নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় 40টি বাড়ি ও বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা এ পর্যন্ত 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।